0: টিমুন্ন একুদিন তসরফ উদিজ্জনম একুদিনগে মুদাতত্য ব্যামি হুন্দেশে আদি এগে তেরে মোড় থকেচ্ছ দের থকেতি বদল কুন্ন হদাশ আদি একুদিনগে মুদাত ত্য ব্যামি হুঙ্গে মুদলায় কুবেনু কো খ্যা নুড়েশে হম কশবরু বোড়গিম ওয়া ফা ফাই খমগা এখন্তব্যে
1: وَإِنْ خِفْ

আংহেনুন্নাং একবালুঙ্গে রং ত্যবামি হুং হিতুন রুহমুন দে দিনুমেগ্গে গোতুগা দেশে এগে তেরেং ইচ্ছে একম্বলুং হিতুন রুহমুন ত্যবামি হুন্নাং আম্বরা দীফিনম হালালু রঙ্গলু ইচ্ছগ্গে গোতুগা ত্যবামি হুং এগে বেনুং কুরাশে।

আদি হামাবুদ্দি নুয়া মিহুন্না এবাহি বিয়া নুদা খারাদুক ইসরাফ কং উলে মিহুঙ্গে আতা তিয়াবা মিহুঙ্গে আতুগাওয়া এউরেঙ্গে মুদা তন্নু দেশে এ মুদলাকি দিরুণুং হিফাহাট্টা দেনুই বারে কামগা আল্লাহ তিয়াবা মিহুন্না লাভা ফাওয়া ইচ্ছেকে আদি তিয়াবা মিহুং এইং এউরেন্ন খান দেশে আদি এউরেন্নং আন্নাউনু দেশে আদি তিয়াবা মিহুং এউরেন্নং হেউ বাস বুনাশে।

আদি আল্লাহশাই একলাঙ্গ রসুলায়ং উরেদে একলাঙ্গে খান্ড আড়ুয়া ফাওয়া ইন্ত ফাহনালা দা মিহক নরক বদ্দওয়ানেতে এতাঙ্গা এমিহকো দেমি হুন্ননিবি গতুগে আদি এমিহকং ইহানা তেরখন দেনিবি আজাব হট্টে।

0: বালেবুম আল্লাহগে হযরতুম ঐকং কাশওয়ারি নেঙ্গি তিবমা একু নুবা কান্তকো দেং একান্ত কুরমা গাতুগা এবাহি একান্ত কুরমা ফহু লাসনকো তাওবাবে উড়ে মিহু নাশে ফাহে আল্লাহ এওরেঙ্গে মচ্চ তাওবা লব্বতে আদি মোড়া দেন ওডিগেমা হাকিম ওয়ন্ত কালাউ কমগা আল্লাহ ওডিগেমবে
1: وليست

আদি নুবাকান্ত কোক্কো তিব্বা এম মিহগ গাত মরওয়স হালুর উজ্জনমা এ হিন্দু তিমন মিহার তওবা বিজ্জাই মে বুনা মিহুনাই কাফিরুম খমগা তিবে মরওয়া মিহুনক তওবা লিভ মন্নতে এ উরেন্ন টাকা ভেন্দিন আযাব তিমন রসকলাঙ্গ তৈয়ার করবি মে।

0: নিউলিমং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়ত
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লিত
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্ত কুডকাকু জেসফি কন্দিডারিত
1: এই হামিকানি তারিখি বাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে কে হেন্দুনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দুহগে রোসি হাগড তিরিহু
0: এঙ্গা সতরস্তে 149 কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি 80 মেগাহার্টস এফএম ব্যান্ড
1: দিবিরাচ্চি কেডু

দারিবারে মে কোরিয়ার মাঠা কাগি আসিন ইন্টারন্যাশনাল স্কুল কে হামে কানে ফটো কা থাওলে মা বারো আসানোয়ে দারিবারে মে জিসমানি আদি ফিকুরি হোনারু তথারাগে কোরম গিনগুনা ইতুর হারকাতা হিঙ্গা নামুনা স্কুল এগত স্কুল কা হিঙ্গে ইতুর হারকাতা কুগে তেরেগা আদবি হারকাতা কুগে ইতুর কুলেবারি মে মুবারাত তাকা এক কাহলা কুলেবারি ফেস্টিভাল তাকা ইন্টার স্কুল মুবারাত তাকা আদবি ফোবহে আদি স্পেলিং বে কোডিং জিআইএস রিড রাজুয়া কারাটে ফাদা হারকাতা তাকা ওয়াদবারে মুবারাত তা হিমেনে মেগ ইতুরং হাস ইসকামে দিগেন বাবা গুরু মুবারাত তাকা দিনি আদি গামে দুস্ত কুলকতক ফাহা করমুগে ইতুরং ম্যাথস ভেকা সায়েন্স ভেয়া আদি রোবটিক্স ফাদা এলমে হারকাত তাম মেদুনু খেন্ডে কমে হারক ওয়েস হিঙ্গামুন দাকা ফাহা কল্লা মে স্কুল গা ইউনিফর্ম হারকাত তাকো থেরেগা স্কাউটা লিটল মাইড ফাদা দারিবারং গা আখলা বাট্টং কো হারদনা করমা হিঙ্গে হারকাত তা হিমেনে এগতম ব্যান্ডা স্কাউটা গার্ল গাইডা আদি লিটল মাইড গা হারকাত তা মুহিম ইসকামে দিগেন হিঙ্গামুন গেন্দেবে বাইনালা গোমে স্কুল থাকুগা হিঙ্গে হারকাতকুগা এস গিয়াসুদেন ইন্টারন্যাশনাল স্কুল কি ফিয়াজহা বিদমন্দা স্কুল মি স্কুল গে দারিবারুন দানি রাজেন বেয়ারগা বেবে বড়তে মুবারাত থাকুগা এস বেয়ারিবে রামনাত হোদামু এগে তরেগা ওয়ার্ল্ড স্কলার্স কাপ ডব্লিউএসএ কমনওয়েলথ এসে রাইটিং কম্পিটিশন ইয়াং ম্যাথমেটিক্যাল স্টোরি অথর্স কম্পিটিশন আদি বাইনালা গোমে রোবটিক্স মুবারাত থাকুগা দারিবারুন ওয়াদক হোদা ফাওয়া রামনাত কা ফহরুবারি কামিয়াবে তা হিমেনে গিয়াসুদেন ইন্টারন্যাশনাল স্কুল কে হারদানা তাসাউরকা সাফ আমাজ তাকা গমাতিগা ইসলামে রিবেতে উসুল তাকা জামানি তাওলিম এফএস কোগেন দারিবারুন বিনা করামু আন্না ইতবার লিবিফাওয়া স্কুল তাওলিমে গতন্না ইতুর হারকাত তাকুম মি স্কুল হোদামুন্দা কামিয়াবি তাকাকি গাম ফখরুয়েরে ওয়া ফাদা ফুরিহাম নতিজা তাকাকান দানি সাবিত কদ্দামু গিয়াসুদেন ইন্টারন্যাশনাল স্কুল আদাবুরে ফেহিমাদ মায়ে মাঙ্গালহ মিমবার করাবাশ আমিন

0: කියන් මෙහාර මේ බද්දල් කොල්ලන මේ ස්කූල් ගේ වර හිදමත් ටීචරකයක ඒ අලුගඬ මැංගෙ දිවෙහි එච්.ඩී. ඇමිනත් සාදා සාදා මිස් වර බඩ මරහබා
1: ශුක්‍රිය
0: මෙහාර මිස් කී මේ ස්කූල් ගේ දිවෙහි එච්.ඩී. ස්කූල් ගා වල වේරු ටීචරක වන් කියවර කම්මේද කොර වින්තො
1: එමෙ කොටයිර සරවස් එමෙ බඩ හුවෆෙනකී එම් බඩ උම්මීදකි මිස්ස කියවා දෙවෙ මුදරිසුන් නමෝනයක දෙකකින් එ මුදරිසුන්ගේ එක්කොත ගවමන් හිතමෙක් කරු හිතමෙතර කුදින්තක බේනා කරු
0: කොබාත මිස්ගේ ස්කූල් දවරගේ එමෙ උෆාවරි හඳාන්තකකි
1: එමෙ උෆාවරි හඳාන්තකී රටේ නැකු ගෲප් ස්ටඩි කියවිදුවස් කොළො ekori majata ka e kori kantatang me handamani ten hasako ane interhouse mubarata ka tayar wa vegen kodin na ko e heda kore wona gotta warang handame
0: koba to miseru me kiyawa he be madda
1: ki ere me kiyawa he be madda ki fishery sense miharge gotun na mai marine sense ei e madda ing ekani madani da tore deveni ehem vegen e madda me shau gori ten divei madda ya mis shau gori kam me ufedani divei tari fetta ki unge tere mi madda mi situra shau gori kam fetta
0: miharu ga mi anna gota kuri ga situra harakatta oveta
1: kuri ga visan warakine situra harakatta unnane ama miharu skuta ga kuri ga genda gota situra harakatta
0: mis kon situra harakatta ke ga baverivi
1: মিস বাবারে মারক গিনা হরকাত তা গ তো আদা বি হরকাত তা তে রে মাসমুন দে মা ওয়াহক দেখু আদে গি তুরা কুলিওর হরকাত তা গ তে রে বাশি মুবারা তা বলি মুবারা তা কস বাবারে
0: মিস মেন কি এবে দুয়াস বারা মিহারা আলা বালা এরো কি আবা দেনম গ দাইরা কোন কাল বদল তা কে আসি তো
1: ওয়ারা পড়ে তে বদল তা কে মিহারো আসাই বাবে মিসালা কা গানি জামানি টেকনোলজি গ ওয়াসিয়াত তা বেনু কো গ স্মার্ট বোর্ড আ ইন্টারনেট বেনু কো কে মিহারো ওয়ারা ফাসেহা কিয়াবা দেনুমা কিয়েবম বেস দেন মিহারো ফাহা করেবে কামাকি কুদিননা ওয়ারা ফাসেহা মাওলুমাতে বলেবে এমে ফিতাকা ফিতালেস মাওলুমাতে বলেবে একামা কো মিসমিন জামানো গ কুতবহানা গসকিং হম ফিতাক কিয়াগে ওয়াকি ওয়াকি মাওলুমাত হোদা মি জেনে ওয়ারা বড়ত কুরিয়ারমে ওয়ারা বড় কুরিয়ারমে মিহার মিমানি আসা
0: মিস্টার কিলাভা গতগা মুদারিসাগে কি বাগা হরম মুহিম সিফাতাকা কে কোবাত
1: মুদারিসাগে কি বাগা হরম এমমে মুহিম সিফা কি কেতেরিকান দেন ওগা তেরুম দেন এহেমি হননা ইহসান তেরুম গে তরুম ইনসাফের কামায়ক কান্তত্তা নিমুম এসিফা ওয়ারম পোডা মুদারিসাগে কি বাগা হননা মানকা মিস কাবুল কুরানি
0: মিস কিয়াবা দেবাইর এমমে বড়া সামালুকান দেবানি কোন কামাকা
1: এম পড়া সামাল কান দেবেনি কোমে কুজ্জে কি স্তাফাত গাবিল কামে লিফাবা কুজ্জে কাম গা দেখি গিন এবিস কুজ্জে বাকি ন কো মরিহা কুদিন ফিলাউল গা শামিল কো গিন কিয়াবা দেনু আদি কুদিন শাওকুইরবা ফাদা কোতাকা উফাওয়ের মা হলে কিয়াবা দেনু মা বড়া বড়া ইসকামে দে

0: ahla gurangal darivarum bena korumuga mudarrisa ge dawra ki kobato
1: rangal darivar bena korumuga mudarrisun ge dawru wara podo hasaku faa kurewe kamaki ekudinna namona dekkumuga ekudinna ipar denumuga mudarrisun wara podo dawrenga da kore migutun islami rivete ahla ga ihtiram kurma te dwirika ngashagen namuma mudarrisun ge baha amalun darivarun nan ekanka namona gotuga dekkum wara mohi
0: মিসমিয়ার মিদায়রাগা বারাহর হেদকরলজ মিসসা মিবারাহর গায়ম মেবড় উফালালে বন দোহকি কোবাতো
1: কোবাদো আকি সামা ওয়ারা হিংহমজে উফাওয়ের দোহেন হাসাকো ওয়ারা উফাওয়ে মিস কিয়াবাদিন কোদিন গে তেরে ইমিহার মুজতামো গ হিদমে তেরে গে গতুগা কোদিন পেরা মিসাকা ডক্টরুং গে গতুগা নারহুং গে গতুগা দেন ইঞ্জিনিয়ারুং গে গতুগা আমি দা তাফাত গিনে দায়রা তে কে হিদমে কোরা মিস কিয়াবাদিন কোদিন ফেননাতি ওয়ারা বড় হিংহমজে হুনদে
0: মুদারিসু নবাম বেনো বাদারি বড় না মিস দেবানে মে মুহে মনে সহত কি কবাত
1: মি দায় রাইহতি আর কুর ইরু গা হামে কানি ওয়াজিফা গে গতু গা হিয়ার কুরম গে বাদা গা আমিল্লা গাম বিনা কুরম গে মাতি বেরি হিদমতে কাম গা দেখি ইহলাস তেরি কামা লয় পায় কো মাসে কে কুরম গা আজম গা মি দায় রাই কুর মতলাশ ইয়াদি কেতেরি কামায় কো মি দায় রা গা ফাতলা সাবিত কুর
0: স্কুল ছুটি গা মিস কুরবানি কোন কামত
1: आम को स्कूल छुट्टी के बोटा दाने हम आयला ये को बगोतो है द कोरों तें एक ये तुरा कोरा का मैं आहार फैशन वाता टाउन फैशन के कोरिंग ये टाम अत तैयार हो मैं बस पाय मसे के तक कोरे बैन
0: को बातो मिदायरा एमएस एम मिहार देखें बैनो बादो हकी
1: মিদায়রা এমে মিহার দেখিম বেনবানি দেবে রাজ্যকে তাওলে মি নিজাম কি দুনিয়াকে ফেমবর গা বালা গন্না আদি ইনজাম গে তেরে নকুন কো মেদারিওর কি ইসলামী সাহা আগিদা গ মতিগা ফাতলা সাবিত কোকিং পুরি জামানি ইলমা হুনারুম ফরি হাম ওয়েফাওয়া গাবে দারিয়াকা ফরি হাকো দেমেস ওয়াগিন দানে দোয়াস এমে দেখিম বেনবানি
0: আলুগন্ড বাস এদানি মিস গে তে উম্মেদ তা ফরি হাম মানি ফাম বড়ং উফা বে জমিসাম গত বদল কলা ওয়াহাকা দেখকম নে
1: মিসেস ওয়ারং উফা মিস কে তাজরিবায়া মাওলামাত মি প্রোগ্রাম গা হিসসা করন লেবনি তে আর বড় শুকরিয়া
0: শুকরিয়া মিস মাদ্রাসা কুদিংগে গাড়ি
2: আরগন্ডে নামকে হাজির এমিলিয়া বিনত নিহাজ আরগন্ড ওরানে গিয়াসুদিন ইন্টারন্যাশনাল স্কুল গা আরগন্ড ওরানে গ্রেড ফাইভ আরগন্ড মাদা হাকিয়ান এম এহি থেকে বেদিনী আরগন্ড কে বাপ্পা

আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যা আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাসের উমা উম্মতং ইখলাসের কান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করা ওয়াফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেকফান উইদাল ওয়াশে তিমা কালেকফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাসের কামায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেকফান উইদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ শে আদি সুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص মানে কি ফহে কালেকফান মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করাবা একলাঙ্গ কিবায় আলকান করাবা শে ইনসানাগে বাহা আমল আদি মুদলুম করেবে সদাকাত তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদ মং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফসফন আয়াত গা ওয়াহি করাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহু দ্বীন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহ গ কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ গ কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিন মমিনুই এবামি হুন আমর নুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফ গ সতে ক দিহওয়ান আয়াত গ ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তি বামি হুম করে কমে মিহা কুনামাবেস আল্লাহ পদ্দল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগুতুকা আলুবেতিউমাট্টাকা তাবাউমা রুহিওডিগিন খান্ডা আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমেয়া লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকামা জাহালাতুগে আন্দিরকামুগে তেরিয়া ইনসানিয়াতু গরকু ওয়ফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেগুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকত্তো ইসনালেন জেহে দরিং ম্যাম ফদ মিহুন্না কাভেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিংগে ছাবু গুতকুগে দরুগা হগ কি কং এচ্চিকন দন্ননি মদবাই আদুলু ইনসাফেন্নে লে হরুমা মিহুংগে মুদাতা মুহগুং কেউমা খিয়ানং অতি ইন্তিহায় ফিতরিফা আংহেন্দরিং দিরিতিব্বা ওয়ল্লা আংহেনুংগে হগুতক কি ওইং এচ্চেন্নু বঙ্গুরায় কি এবা মিহুংগে এম্মে গ্যাং একুইরিয়া জিনে কুরুমা ফাহিশ কান্তত্তকুং মুজতামাতং অতি গুগুমালাফা দীলতিকমা ওয়াদ ওয়ফাতেরুমা গেফুলং অন্ন মিহুন্ন ফেন্দিনুমা মিফদ মধু রীতি আদতকে মেনুইনে মাবিগিমা কাবাগা এত সতেক বুধু বেহেটিফাহুরি দুনিয় অতি ইসলাহি ইংগিলাবক বেনু বেফা তেদুয়েরি মুসলিহক এদি এদি শায়রুন্ন হকিমুন্ন রাহিবুংগে দুলুং নবীয়েগে খবরত অন্নমুন্দিয়া ইন্তিজার তক্কুরে উনু মাগিন দুয়স্তকে নুয়নিস কুরাইশ ওয়ংহাগে সাহিবা মাই মুহাম্মদ গিফানু নবী কামাগেন ফুনুবা ইসলাম দীন ইলান কুরেবি আলগন মিংগে মান নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাম মাতিবেরিন দায়াকুম দে দুনিয়েগে ফালাহা কামিয়াবু ইদেনামা ইলে গিফানু গেনস্তেবি শরিয়াত তাবাউমা গোওয়ালেবি ইসলামী শরিয়া বাওয়ালে বুনি ইনসানাগে দুনিয়াবি হায়া বাজ্জবেরি কুরমশা উখরাবি হায়াতুগে ফালাহা মগুদাক্কা নূর এক্কি কুতুগাবিসমে আদি এ মাতিবেরি শরিয়াতে কি ওয়াকি জামাআতক নুয়াত ওয়াকি কওমক নুয়াত ওয়াকি জিনসক বাওয়ালে বুনু শরিয়াতেন নু এই এম্মেহা ইনসানু নশা জিন্নি নবস শরিয়াতে মাবিকিম ওয়া হিদায়াতুগে নূরে আলিগাদা দম্মরে মায়ং আল্লাহ ওয়াহী কুরওয়াফাওয়া বাসফুলিকে মানায়গাবে এ মিস্তাকুন্নে তিয়াবামি হুঙ্গে বেরি রসকলাঙ্গ হাদরাতুন তিয়াবামি হুঙ্গে গাতা ওয়াদাকা হিতাকুগাওয়া বলিতক শিফায়কা মুমিন তাকুন্না তেদুমগকা রহমতে আতুইজ্জিকং কাটাবরে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়েং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াতু দে মিহায়া এগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্তাক কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সাতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম বাতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

0: মিমিরিক খবর কটি প্রোগ্রাম আইকি গমি বদু করি অলগন মারি মাত ফাতনান দেহরাজ্যের নেপাল এমিলিয়ন রুফিয়া ইনসানি এহিকে গোতগা ফোর কদিন মানি মা ফাওয়া খান রইস হুজুমহরিয়া ডক্টর মোহাম্মদ মোয়েজ এলান করা ব্যাফি নেপাল চাইনা গুড়ে হিমালয় সরহদ কুরমতি বিনুর কাতরি ফেম্বড়ু মা বিঙ্গন কণাগে দিউমুকে হাদসাতোকা মারু মিহুঙ্গ আদতো এংহাস এসতে কতিরি হঙ্গারা ফসতে কেবর কিনা মিহুঙ্গে লিফা কম রিপোর্ট তা কোফাওয়ে তফসিল আহমদ রিলওয়ান
1: মেহিয়কি নেপাল মেদিয়মহ ফহুকল কুরমাদি বিঙ্গণু খণ্ডাগন্দিউমা ফেম্বডুম গে হাচাতকুং আরাগতমা এগৌ মুকুরমুদা মাসেকেতকং এহিউমা ফোরকোদেন নিমাফওয়া এহিয়ে মেহি ফোরকোদেন নেপাল গে বডবাজির ইউলান কুরবাফওয়া ডিজাস্টার রিলিফ ফান্ড মেহিয়কি নেপাল কুরমাদি বিদাতি উন্দগু দান্ডবলুগা রাজেন আবদবেস এপারলুমা আহিতিরকম ফোরকোদেন কম গে ইয়াকিন কান দেহওয়া কমকমগা সরকারুম বিদালবে নেপাল কুরমতী কুল্লি ফেম্বডুম হাচা গুড়িগেং এগম গোট ওজির বলেন্দ্র শাহু রেসু জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজবানী তাউজিয়া ফোন বাফ রেসু জমহুরিয়া ফোন বি মেসেজ গা নেপাল কুরমতী হিতামের ফেম্বডুম হাচা সববুং গিন বাইক ফুরাণ গেলি বুড়তি গেলুন্ত গেলি মা গুড়িগেং এমন ফান ফুং হিতাম কুরবাকম বিদাল ফাওয়ে মিগেতরুন দিবহি সরকার রাইতুঙ্গ নমগ রেসু জমহুরিয়াবানি নেপাল গোট ওজির শাহ সরকার আদি রাইতুন্ন হাসক মিহাচাগ ওয়কবেদিয় ফরাতক গায়লাতক তাউজিয়া বিদাল ওয়কমশা মিহাচাগ আনিয়া ফরাতক আওয়াজ শিফায়কং আদিবডাগন ওয়কম বিদালফ নেপাল চাইনা গুলে হিমালয় সরহদ কুর্মতি বিনুরকা ত্রি ফেম্বুডুমা বিঙ্গডু খণ্ডাগন দিউম গহাচাতুগ মরুবি মিহু গাদদু এং হাস এসতে কতিরি হঙ্গরা হাতরু হাস ফসতে কেব্রগিন মিহু গেলিফা ওয়াকং এগোম গরাসমি ইদারাত কুমণি হাম কুফ নেপাল গফেম্বডুম গণুরকা তির হাচা হিংগাফাবনি অগস্ট 26 পনদহ একম গফরবদমতি সরহদকুং গ্লেজিয়া নোত বড় গডফেঙ্গডে গে বাই খণ্ডাগন দিও মাগুলিগেন হিমালয় আফরবদে আগুলিফাওয়া কোর্তো গনিজাম গ খুল্লিয়া কফেম্বডুবে হিলয়া গণফনা কিসড ফেবুং গ সববং ফেম্বডুবে সরহদকু মিহাতন পার হাহপুর গিন মিহুং রক্কাতর হিসাবতক বদল কুফাওয়ায়র গেলুন মিহুং হোদমশা হিত্রকম ফোর কোদিন মুগে মাসেকতুগ সিফানা ফুলহুং হিমনেহেং সালামতি হিদমতহু গে কাবে সাহাবুর গিন মোসফুন্দনি হরকাতরুমুং তফাস হিসাবত দকাগতুগ মিনু রকাতরি গুদ্রতি কাসাগ সববুং নেপাল গ 1.5 মিলিয়ন ফুর গিন রাইতুং গে তিরুলমবনি বোটতি আসরু তকে কোফা
0: দেহরাজ্যের ইকসাদ মে তামকি আদি দিবে হিঙ্গে লেয়া গুলফাওয়া এমে জমান বি সিনাতকি মসরি খং এহ নমিস জমানুসুর মসরিং উফুলমুং এ তকলিফ তখা কুরমতি ফাওয়া গুঞ্জ হুন্ত সাবুং মি সিনাতোতি আদবলিক মি হালত বদল কো দিবেহি মসরিং হাগুত কশবর কোদিনমশা সিনাত জমানি ইকসাদি মোডলক ফিতমটকা মুহিম ফিওরতকে মিবনি আলম ফশাফা তফসিল ইয়াজিদ রশিদ
2: দাদি ফাহুন দেবেরাজ্যে মসরিকম গানুন গেনবুড় মুহিম্মু ইসলাহতকে মি দায়রায়ং আ তিরুমে গেনিস্তেনে তারিহি বদলে রাইতুং গে মাসলিহুম ফাসকুরি বিলুত দস্তে কুরেফুমা রাইস অফিহু কবে বিরাসমিয়াতুগ রাইসু জমহুরিয়া ডক্টর মুহাম্মদ মুইজু বিদারভি মি গানুন গেনা ইসলাহতকায়কু মসরি সিনায়ং আদবলু নগা কোল চহা মসরি নং হগ্গো মেবর হোদা দিনুমা সরকারুং কুরা মসেকেং ইদুরু হারফতক গিন্দেবেনে কমুগে ফুরিহমা ইয়াগিনকং এবে কমা আদিমি কানুন গে সৌবন রাজ্যে ইকদ সোদা বুড়ি ফায়দাতে কুরানি কমশা

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাওগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাং কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি সুমার সূরাতকা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দিন খালাস করাওয়া একলাং গে কিবায় আলকান করাওয়া শে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুং কুরেবে সাদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কান্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফান আয়াতগা ওয়াহি করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়েব কিয়ামত দওহুন আল্লাহ পদল কুরআন এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামিহুং করে কমে মিহকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে